0: আমাশে পানি মত হোশ কি যে যায় মুঝে তো মই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড লাভ লোফাই এন্ড নাইট ফিলস Your soundtracks to unwind. Only on The Big Chill. On Big 106.2, The Beat of Bollywood.